ডাকে অতত বাজালা না নলাই dari toko penjualan ape latarui tampe gangane tampe kontraan badanando ndak para lunando.